0: yata benye lo da mi ya ya gi bo ga wa ye ni lo da mi ya ya gi bo ga son pa de ni lo da mi ya ya gi bo ga wa wa ni lo da mi ya ya gi bo ga ja nu mu gi ju lo ga e ala ni ya da mi ya ya gi bo ga Where
1: ไปหมดทั้งเวทวัญญาณิตะกุก็นี่อุเรเอามีอันเดกิจุโลเออันนี้ยาตะมีอายากินบ่ครับยอซะไอ้ตะกบะเนี่ยเต้นๆซาตัวไปกุมูซากะสวยเต้นเนี่ยไอ้ลายินเนี่ยหอมพุราอะมาเต้นเกเอเต้นโซซะมาเนี่ยวะอเมราเวสะเกสุน
2: to sa tout le monde amigo vivi ka se ka sino sano sano win kega ya du yirwa